0: ব্যাংক খেমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং গোপ্য বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিয় দেপ্রে ছালি জানকারী রি বিষয়া নিয় কল করিম চমই নিয় ঠকদিল খামো ব্যাংর বে কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দে নীল করিম নিয় তানে সতর্ক তানা ঠজরে ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাংর ক্যালে জনহিতারী জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভাইলাই।